0: দশমপাহ অনুতনায় দশমহাত লাখান্ড রেডিও আইটিএন সেভে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব সসতুনায়।

0: FM 93.5 আর নতুন দশম হাতেং লাখানা হাগিনী ইন বেলাপুদে পাহাই
1: FM 93.5 FM 93.7 লাখানা রেডিও ITN